সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দৰ আজি ভাদ মাহৰ 30 তারিখ আর 2026 খ্রিস্টাব্দৰ সেপ্টেম্বর মাহৰ 17 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ ষষ্ঠী তিথি। আজি পুৱা সূর্যোদয় হৈছিল 5:12:56 আৰু আজি সূর্যাস্তৰ সময় বিয়লি 5:23:36।

0: জিলার রেহরুখ।
1: জিলার রেহরুপত আজি শুনক দক্ষিণ হালমারা মানকাছর জিলার রেহরুপ। আজি আমার হইতে আছে মানকাছরৰ পৰা আমার সংবাদদাতা জেসমিনেরা পারবিন। হাটহিঙিমারী জিলা আদালতত তৃতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই সন্দর্ভত দক্ষিণ হালমারা মানকাছর জিলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদন।
2: দক্ষিণ হামরা মানকাছর জেলার ফেকামারিস্থিত হাটহিঙিমারী জিলা আদালতত 12 সেপ্টেম্বর চলিত বর্ষর তৃতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। জিলা আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া লোক আদালতত মোট 2083টা গোচর গ্রহণ করা হয়। ইয়ার 222টা গোচর নিষ্পত্তি করার বিপরীতে 55,79,546 টাকা সেটেলমেন্ট করা হয়। ইয়ার ভিতর আদালত যাওয়ার পূর্বর 297টা গোচর ভিতর 29টা আর আদালত চলি থাকা 1,786টা গোচর ভিতর 193টা নিষ্পত্তি করা হয়। উল্লেখযোগ্য যে ব্যাঙ্ক ঋণ সম্পর্কীয় 1,638টা গোচর ভিতর 97টা নিষ্পত্তি করা হয়। একদরে বিদ্যুৎ বিল সম্পর্কীয় 148টা গোচর 96টা, যান বাহনের চালান সম্পর্কীয় 103টা গোচর 25টা আর মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ সম্পর্কীয় 10টা গোচর 2টা নিষ্পত্তি করা হয়। লোক আদালতের জড়িয়ে আপোষ মীমাংসার বিভিন্ন গোচর দ্রুতভাবে নিষ্পত্তি হওয়ার সংশ্লিষ্ট পক্ষসমূহে সকাহ লাভ করে। ইয়ার আদালত চলি থাকা গোচর বোঝা হ্রাস করাতেও লোক আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: হাটহিঙিমারী জিলা আদালতত নতুন মধ্যস্থতা কেন্দ্র মুকলি করা হয়। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ এন উন্নিকৃষ্ণন নাইডে কেন্দ্রটি মুকলি করে। এই বিষয়ে শুনক আমার সংবাদদাতার পৰা।
2: উদ্বোধনী অনুষ্ঠানত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের রেজিষ্ট্রার প্রশাসন নয়ন শঙ্কর বৰুৱা, দক্ষিণ হামৰা মানকাছৰ জিলা আৰু সত্র ন্যায়াধীশ ৰাজেশ কুমার তেদী, কেইবাগৰাকী ন্যায়াধীশ আৰু অধিবক্তার জিলা আইন সেবা প্রাধিকারীর সচিব তানবীর ইকরাম হাজরিকা উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে যোৱা এপ্ৰিল মাহৰ পৰা কেন্দ্ৰটোৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ কৰা হৈছিল। জুলাই মাহত নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ কৰা হয়। লোক নিৰ্মাণ বিভাগৰ গৃহৰ পৰা প্ৰায় 16 লাখ টকা আবণ্টন দিয়াৰ পাছত বিভাগীয় ঠিকাদাৰৰ জৰিয়তে কেন্দ্ৰটো নিৰ্মাণ কৰা হয়। ইতিমধ্যে 6জন মধ্যস্থাকাৰীক প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হৈছে। আদালতৰ পৰা প্ৰেৰণ কৰা গোচৰ মধ্যস্থতাৰ জৰিয়তে নিষ্পত্তি কৰাৰ লগতে আদালতৰ গোচৰৰ বোজা হ্ৰাস কৰাত কেন্দ্ৰটোৱে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব বুলি আশা কৰা হৈছে।
1: মানকাছৰৰ হাজিৰহাটৰ থ্ৰোট ব্ৰজাত নালসার আইন সজাগতা সভার সামরণি পড়ে। আইন সজাগতা সভাত হওয়া আলোচনা সন্দর্ভত আমার সংবাদদাতায় এইদরে কয়।
2: নালসার বিভিন্ন আসনি আর বিনামূলীয় আইনী সাহায্যের সন্দর্ভত চলি থাকা 60-দিনিয়া মেগা আইন সজাগতা অভিযানের অংশ হিসাবে সভাখন অনুষ্ঠিত করা হয়। সভাত জিলা আইন সেবা প্রাধিকারীর উচ্চ বর্গর সহায়ক মেহবুবুল ইসলাম খিলিজি আর দুগারী সহকারী লিগেল এইড ডিফেন্স কাউন্সিলর সদস্য উপস্থিত থাকে। সভাত বিনামূল্যে আইনী সাহায্য, ভুক্তভোগীর ক্ষতিপূরণের আসনি, লোক আদালত, শিশুর অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, নিচাযুক্ত দ্রব্যর অপব্যবহার রোধ, মানব সরবরাহকে বিভিন্ন ধরনের বিষয়ত রাইজক সজাগ করা হয়। উল্লেখযোগ্য যে 29 আগস্টের পর আরম্ভ হওয়া এই 60-দিনিয়া অভিযানের জড়িয়ে অধিকার মিত্রসকলে ঘরে ঘরে গিয়ে বিশেষ দরিদ্র

লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া শুনক মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনক এটি আদি গীত নিনি লেগো আর সঙ্গীসকলের কণ্ঠত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা রাজনৈতিক জীবনের 25 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজিরে পৰা সেবা সমর্পণ মাহর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি নতুন দিল্লির যশোভূমিত সেমিকন ইন্ডিয়া সম্মিলন আর প্রদর্শনীর পঞ্চম সংস্করণ মুক্তি করে। পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন অল কায়দার নেতৃত্বক আশ্রয়দান করা বলে দোষারোপ করে আমেরিকাত সংঘটিত সন্ত্রাসবাদীর কার্যকলাপর ভারতে দেশখনক জগরিয়া করেছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা আঁচনিয়ে আজি 4 বছর সম্পূর্ণ করেছে। আর ভারত আর আফগানিস্তানের মাজের টি-20 ক্রিকেট শৃঙ্খলার তৃতীয় তথা অন্তিম খেল আজি নতুন দিল্লিতে অবস্থিত হব। নমস্কার, এতিয়ার বাতৰিৰ সৈতে এয়া মই উৎপল কুমাৰ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা গুজরাটের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী রূপে কার্যনির্বাহ করার মুঠ 25 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজিরে পৰা সেবা সমর্পণ মাহর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দেশের প্রান্তে প্রান্তে সেবা সংকল্প অভিযানের অধীনত ভালেসংখ্যক কার্যসূচী গ্রহণ করা হয়েছে। অহা 17 অক্টোবরলৈ চলিবলগীয়া এই

0: সিলেক্ট হয়েছিল তার মাজত 385 বেনিফিশিয়ারিজ 1 লাখ টাকা আমি বিতরণ করেছি।
1: মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযানের অধীনত কোকরাঝারের বডফা সাংস্কৃতিক প্রকল্পত আজি 487 হিতাধিকারীর মাজত চেক বিতরণ করা হয়। ইপিনে 3186 যুব উদ্যোগীক এই আঁচনির দ্বিতীয় পর্যায়ের অধীনত 25,000 টাকাকৈ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা গুজরাটের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী রূপে কার্যনির্বাহ করার মুঠ 25 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজিরে পৰা সেবা সমর্পণ মাহর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দেশের প্রান্তে প্রান্তে সেবা সংকল্প অভিযানের অধীনত ভালে সংখ্যক কার্যসূচী লওয়া হয়েছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি গুজরাটত এটা মটর সাইকেল সমদল উলিয়ায়। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় সমষ্টি বারাণসীতো এই উপলক্ষে বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয়েছে। দিল্লী সরকারে সেবা সমর্পণ মাহর শুভারম্ভণি উপলক্ষে আজি কেইবাটাও কার্যসূচী রূপায়ণ করে। দেশের অন্যান্য প্রান্তর অসমতো আজিরে পৰা অহা 17 অক্টোবরলৈ কুইজ আবৃত্তি প্রতিযোগিতাকে ধরে বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে আজি সন্ধ্যা মাটির চাকি জ্বলাবলৈ অসমবাসীক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সামাজিক মাধ্যমযোগে আহ্বান জানাইছে। রাজ্য সরকারে গ্রহণ করা সেবা সমর্পণ মাহর অংশস্বরূপে তামুলপুর, শিবসাগর, বরপেটা আর পশ্চিম কার্বি আংলং জেলাতো বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। মরিগাঁও জেলার বিভিন্ন দূরবর্তী দুর্গম আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছপরা অঞ্চলসমূহ রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান মরিগাঁওর উদ্যোগত নিয়মিয়াকৈ ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করে রাইজর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আগবহার প্রয়াস করা হয়েছে। এই শিবিরসমূহর জড়িয়ে জনসাধারণে নিজের অঞ্চলতে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকর পরামর্শ, বিনামূলীয় ঔষধ বিতরণ, মাতৃ আর শিশু স্বাস্থ্যসেবা, অসংক্রামক রোগের স্ক্রিনিং আদি বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কীয় সজাগতা কার্যসূচীর সুবিধা লাভ করেছে। বিশেষকৈ দূরবর্তী অঞ্চলের লোকসকলের বাবে এই সেবায় সময়, যাতায়াত আর চিকিৎসা ব্যয় হ্রাস করাত উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারত আর আফগানিস্তানের মাজর টি-20 ক্রিকেট শৃঙ্খলার তৃতীয় তথা অন্তিমখন খেল আজি নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামত অনুষ্ঠিত হব। খেলখন ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 7:30 বজাত আরম্ভ হব। ভারতে প্রথম দুখন খেলত জয়লাভ করে ইতিমধ্যে শৃঙ্খলাত 2-0 ফলাফলে অপ্রতিরোধ্য অগ্রগতি লাভ করেছে। ভারতে প্রথমখন খেলত অভিষেক শর্মার সুন্দর প্রদর্শনের বলত জয়লাভ করার বিপরীতে দ্বিতীয়খন খেলত সঞ্জু স্যামসনে 22টা বলত 57 রান করে ভারতীয় দলের সহজ জয় নিশ্চিত করে তোলে। আমার এটিয়ার বাতরি ইমানেই, পরবর্তী মুখ্য বাতরি 4 বজাত শুনবলৈ পাব।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আজি নিশা 9:30 বজাৰ ডক্টৰ অনলাইন অনুষ্ঠানৰ অতিথি হৃদৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ ঋতুপৰ্ণ বৰুৱা, তেখেতৰ সৈতে কথা পাতিব সীমান্ত বাৰ্মাই। শ্ৰোতাসকলে 9435405222 আৰু 03612661876 ফোন নম্বৰ দুটি আকৌ এবাৰ জনাই দিছোঁ, 9435405222 আৰু 03612661876 এই দুটি নম্বৰত পোনপটীয়াকৈ তেখেতৰ সৈতে কথা পাতিব পাৰিব। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক মঞ্জুমালা শৰ্মা ফুকনৰ কণ্ঠৰ দুটি আধুনিক গীত। প্ৰথমটি গীতৰ কথা পাৰ্বতী প্ৰসাদ বৰুৱাৰ।

অর্ধ আকাশ অনুষ্ঠানত শ্রোতাসকলে শুনি আছে আশা ভোসলের কণ্ঠর গীত। এবার শুনাবলে লৈছো শিল্পীর কণ্ঠত মেরি সনম বুলছবির এটি গীত।

শ্রোতা ইমান পরে অর্ধআকাশ অনুষ্ঠানটি আশা ভোসলের কণ্ঠর গীত কেটে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পাছতে ৬ বজাত আর ৬:০৫ আকাশবাণী দিল্লির প্রসারিত।

শ্রুতিয়ে ইমান পড়ে বিশ্ব ওয়ার্ল্ড সেফটি ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এই বিষয়ে অনুষ্ঠানটি শুনিলে যুববাণী অনুষ্ঠানত। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া নিবেদন করবলৈ লৈছো শিল্পী চন্দন পাঠকৰ কণ্ঠৰ কেইটিমান গীত। শিল্পীৰ কণ্ঠত প্ৰথমে শুনাবলৈ লৈছো মনিন দত্তৰ কথা আৰু সুৰেৰে সজোৱা এই গীতটি।

0: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
1: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপ

শ্রোতে ইমান পরে হিন্দি বোলছবির গীত কেটে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আমার স্টুডিওর ঘড়ির সময় নিশা 10:30 গৈছে। ইয়ার লগে লগে আমার আজির বিয়লির অধিবেশনেরও অন্ত পরিল। আজি প্রচারণের বিভিন্ন দায়িত্বত আছিল নিয়ন্ত্রণ কক্ষত সমীর নার্জারী আর বিলিফাং স্বর্গিয়ারী, ট্রান্সমিটারত নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী আর প্রচারণ সহায়ক আছিল ত্রৈলোক্য বরা। আমার কাইলৈ বিয়লির অধিবেশন মুকলি করা হব বিয়লি 5:25 এ একে মিটার।